সাঁওতালি আখড়া আঞ্জমিয়ে সানাম বৈহামিসি কোগে ভাদুচরণ হাঁসদা তিকিনা জোহার সাঁওতে এহবেনা তেহেঞা সাঁওতালি আখড়া। আখড়া দো উছেনোগ কানা আকাশবাণী বরপাদা কেন্দ্র খোনা এফএম বেনরে মিদসায় বার টুডে আরে মেগাহর্চরে। এতহবরে দো বাগাই চরণ হাঁসদা আর সাঁওতেন কোয়া সেরেঞ আঞ্জম।

0: বাবু চাষিয়া ওনাতে দিনকে দিন হাসা তাবন সিঠাই দিয়েছেনা নঙ্কান অক্তরে তো লাগতি কেনা হাসা পরীক্ষা আর বাংখান মিদ দিন হিল ওনা হাসারে চেনহ বাং হুয়ুক তাবনা মা তবে নিতুক তো নোয়া হাসা পরীক্ষা বাবদতে মিদ থুতি আঞ্জমপে থুতি আকিন লক্ষ্মণ চন্দ্র মুর্মু তিকিন
1: হাসা পরীক্ষা রেনাং আবশ্যকতা দো আড়িগান গে দরকার কানা চাষ লাগিদ আবদ হাসা রেগে বন নির্ভর মেনখান চাষ এতহব কন ফসল অমল হাবিদতে দারে দো হাসা খন প্রায় 17 প্রকার খাদ্য উপাদান দরকার আয় মিটি জায়গারে আড়ি সেরমা খন লাগাতার চাষ খাতির হাসা রেনাং সার অংশ দো কম ইদিক কানা পরেতে ফসল অমল রেনা পরিমাণ হ কম ইদিয়া নিতং নেলক কানা আবকোয়া সংখ্যা বই বইতে হারাই দিক কানা প্রায় 2050 মশা কতে দো আড়িগান বন বল ইদিয়া অনা হিসাবতে আবহ চাষ রেনাং পদ্ধতি বদলতে হইয়াবনা আর খাদ্যশস্য উৎপাদন হ বড়াওতে হইয়াবনা তবে খান হাসা রেনাং উর্বর শক্তি বড়াও খান গে অমল দো বড়াও দাড়ে আব হাসা রেনাং তিনাং উর্বর শক্তি মেনা ওনা দো হাসা পরীক্ষা পরে গে বন বাড়াই দাড়ে আ হাসা দো মিটাং নোকান জিনিস কানা যাহা কি প্রাকৃতিক উপায় তে গে তিয়ার আকানা মিদ ইঞ্চ হাসা তিয়ার লাগিদ তে প্রায় 600 বর্ষ খন হ আড়িগান সময় হাতাও আই মারাং মারাং ধীরে সিতুং আর দাগ নামতে হুড়িং হুড়িং বালিতে তিয়ার কানা আর ওনা হ হুড়িং হুড়িং বালি দাগ আর সিতুং নামতে পটু হাসা আর পটু হাসা খন গে রসদে তিয়ার কানা হাসা দো বাই কেটেজা ওনা ভিতির রে হপন হপন ফাঁকা জায়গা তাহেন কানা ওনা ফাঁকা জায়গারে দাগ আর হয় তাহে দাঁড়ে নোয়া দো মিদ প্রকার জৈব অজৈব আর সজীব কোয়া মেশাতে গঠন কানা ওনা হাসা ভিতির রে আড়িগান অণুজীব কো তাহেন কানা উর্বর হাসা খন ঠিক সময় রে ঠিক পরিমাণ রেনাং খাদ্য সার দারে নামাই আর ওনা সাউতে নিরোগ পরিবেশে জগাও দাঁড়ে কানা বাং উর্বর হাসা খন দো ফসল রেনাং অমল দো আড়িগে কমোয়া আর বেশ কোয়ালিটি রেনা জ দো বাবন নামা হাসা খারাপ খাতির হাসা রেনাং স্বাস্থ্য দো ঠিক বাই তাহেনা নকান হাসা রে দো চাষ লাগিদ দো সমস্যা গেয়া নকান সমস্যা হাসা দো আড়ি লেকান কারণ দ্বারা হুয়ুক কানা যথা হাসা যদি অম্ল আ মানে এসিড আ বাংখান মরুডি দ্বারা হেন্দে বাদামি রঙ আ বাংখান বদ রে দা তোমারে আড়ি দিন তাহেনা বাংখান দো হাসা গে বিষাক্ত দ্রব্যতে বিষাক্ত চাবা কোয়া চেদা বাঙা আবহ হাসা পরীক্ষা বাংতে অহিসাব আর মাত্রাধিক রাসায়নিক সার আর বিষ প্রয়োগ দ্বারা হাসা দো খারাপ আর পরিবেশ দূষিত চাবা কানা দূষিত খাতির গে হাসা রিন উপকারী অণুজীব কহ পাকো তাহেন কানা এসিড হাসা রে দো অ্যালুমিনিয়াম লোহা মাঙ্গানিজ না বিষাক্ত অংশ ঢের তাহেনা ওনা সাউতে জৈবিক অঙ্গার যবক্ষেরজান ফসফরস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বরন গন্ধক আর মলিবডিনম না পরিমাণ আড়ি কম তাহেনা ওনা খাতির ওনা হাসা রে দো দাগ দহ রেনা ক্ষমতা হ কমোয়া দারে আজা দরকার মোতাবক খাদ্য সার বাই নাম দাঁড়ে আয় নকান হাসা রে দো ফসল অমল হ কমক গেয়া নকান এসিড হাসা ঠিক লাগিদ হাসা পরীক্ষা দো জরুরি কান গেয়া হাসা রেনাং পিএইচ ভ্যালু পরীক্ষা পরে বাড়াই কাতে ওনা হিসাবতে বদ রে চুন প্রয়োগ খান দো ওনা এসিড অংশ কমোয়া একর কু 200 কিলো চুনপথর বদ রে বন এম খান দো অমলে কমাই ওনা ব্যতীত আব কাগজ কল না মহিলা ওকা বন পিএমএস বন লেয়া ওনা হবন এম রহ অমল বন কম দাঁড়ে সি পরে সি নাহেল তে নোয়া চুন কিংবা কাগজ কল মহিলা বন লাগাও দিয়ে খান হ কম পরিমাণ রেনা চুন আর কাগজ কল মহিলা দরকার আর হাসা রেনা এসিড অংশ হবন কম দাঁড়ে অনকাগে নোয়া এসিড হাসা রে দো

প্রচার কল সাঁওতাল আখড়া কার্যক্রম। কার্যক্রমটি প্রযোজনা করে এম নাগভূষণ মাঝি, উপস্থাপনার লে ভাদুচরণ হাঁসদা, আকাশবাণী বারিপদা। এথর শুণত এক সুগম সঙ্গীত, গাইছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ অবিদ, গীতরচনা নিজাম।

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। যেউঁ প্রকৃতি আমার মা, তার যত্ন নেবা, তাকু সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকু যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হয়েপারিব, এমিতি কিছু প্রসঙ্গক আধার করে আজর আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্ত জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিনে দিনে ধ্বংস হয়েযিব। বিশ্বকে যদি কেউ বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেথিপাই বেদ কুহন্তি, ওম দ্যৌহু শান্তিহি অন্তরিক্ষ গুম শান্তিহি পৃথিবী শান্তিরাপহ শান্তিহি ঔষধয়ঃ শান্তিহি বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিহি সর্বগুম শান্তিহি শান্তিরেব শান্তিহি সামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি এহা ঋগ্বেদর আসিছি এবং এই ঋগ্বেদর বৈদিক মন্ত্রের সে কহুছন্তি যে দ্যৌহু শান্তিহি পৃথিবী শান্তিহি আপহ শান্তিহি বনস্পতয়ঃ শান্তিহি ঔষধয়ঃ শান্তিহি। এইভাবে ভাবে মন্ত্রগুড়ি কহিবার অর্থ হেউছি যদি ঔষধীয় বৃক্ষগুড়িক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সুরক্ষিত ন রহিবে, বনস্পতয়ঃ শান্তিহি বনস্পতি নাম বৃক্ষলতা, বৃক্ষলতা গুড়িক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ন রহিবে তেবে বিশ্ব সুরক্ষিত হয়ে রহিপারিব না। এবং তাপরে সে কৌচন্তি দেউহু শান্তিহি আপহ শান্তিহি, আপহ অর্থাৎ জল, তেণু যদি জলর সুরক্ষা করা না যায়, যদি জলক ঠিক ভাবে প্রোটেক্ট না করা যায় তবে আম পৃথিবী পৃষ্ঠে নিশ্চিত ভাবে ইম্বালান্স অর্থাৎ ব্যতিক্রম দেখা যাব। তেণু আকাশ হুন্তু অথবা জল হুন্তু অথবা পৃথিবী হুন্তু অথবা আমার এই যে বনস্পতি বৃক্ষ লতা নদী পাহাড় পর্বত এই যেতে সমস্ত পরিবেশর যে প্রকৃতির তত্ত্ব সে তত্ত্বকে আমি যদি সুরক্ষিত ন করিবা তবে দিনে না দিনে এ বিশ্ব নিশ্চিত ভাবে ধ্বংসাভিমুখী হব। আজি আমি মানে দেখুছে যেতবে গোটিয়ে বার মাস আম পাখে রয়েছে এবং ছটি ঋতু রয়েছে, আজি আমি আউ ছটি ঋতুকে দৃষ্টিগোচর হয়ে পড়ু না, কেবল দুই তিনটি ঋতু আম পাখে আসুচি, গোটিয়ে হচ্ছে বিশেষ ভাবে গ্রীষ্ম বর্ষা এবং তারপরে শীত, এইভাবে তিনটি ঋতু আম পাখে বর্তমান দৃষ্টিগোচর হচ্ছে। তবে শীত মধ্যে ধীরে ধীরে বিলুপ্ত হওয়া বসিলা, কেবল গ্রীষ্ম গোটিয়ে ঋতু বর্তমান সমগ্র বিশ্বরে নিজের স্থিতিকে বজায় করে রাখুছে। তেমন এইভাবে পরিস্থিতি সৃষ্টি হবার কারণ হচ্ছে পরিবেশর অসন্তুলন। তেমন পরিবেশর সুরক্ষা পাই আমি মানে সমস্তে চেষ্টিত, বিশেষ করে যে যুব সমাজ, বিশেষ করে সমাজসেবী সংগঠন এবং সর্বোপরি ভারত সরকার তথা ওড়িশা সরকার এবং অন্যান্য রাজ্য সরকার মধ্যে পরিবেশর সুরক্ষা পাই বিশেষ ভাবে চেষ্টিত অছন্তি। কিন্তু সে যে চেষ্টা করা যাচ্ছে সে চেষ্টাকে আহুরি প্রামাণিক ভাবে করা দরকার এবং সে চেষ্টাকে সংকল্পবদ্ধ সহিত করা দরকার। যদি সংকল্পবদ্ধ হয়ে আমি পরিবেশর সুরক্ষা ন করিবা তবে দিনে না দিনে আমি মানে হি আমার বিপদকে ডাকি আনিবা এবং আমার ভবিষ্যৎ পিঢ়ি নিশ্চিত ভাবে বিপদর সম্মুখীন হব। তেমন আমি মানে দেখুছে ভারত সরকারের অনেক গুড়িয়ে প্রকল্প ইয়াপাই কার্য করুছি, যেমিতি সেমানে ড্রোন মাধ্যমে ভারত সরকারের অধিকারী মানে ড্রোন মাধ্যমে কেউ জঙ্গলরে কেতে পরিমাণর প্রাণী

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠি পত্রর উত্তরকু নেই কার্যক্রম সমীপেছু। উপস্থাপনার মু বীণা পাণি সিং এবং মো সহিত অছন্তি নিবেদিতা বারিক।
1: তেবে শ্রোতা বন্ধু, মোর মধ্যে আপনার বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন,
0: আউ বহুত বহুত স্বাগত মধ্যে আমার এই সমীপেশুর আসরকু। নিবেদিতা, তমুক দেখিলে মনে হচ্ছে সত্য যেমিতি অন্ধার ঘেরা বলয় ভিতরে তুমি কোন সব খুঁজি বুলুছ, আরম্ভর শেষ পুনি শেষর আরম্ভ এমিতিকা ভাবনার বিভোরপণরে কোন সব খুঁজি চলিছ হুম?
2: হ্যাঁ অপা, ভাবুছি ভাবুছি অপা, মু তো নিঃশব্দরে কেবে মৌড়ি যায়নি কি কোলাহলরে কেবে তরলি যায়নি।
0: হ্যাঁ নিবেদিতা, মু বি জানিছে বিপর্যয়ের তুমি কেবে হারি যাওনি কি তমাম দুঃখরে কেবে সংকুচিত হয়ে যাওনি, তথাপি
2: তথাপি অপা আজি কাই মন হুয়ে আনমনা মু বুঝি পারুনি।
0: হ্যাঁ নিবেদিতা, এই আউটু পাউটু মন নেই আমাকে বঞ্চিবাকু হেব না হুম? খটা মিঠা খণ্ড খণ্ড ইশারা আউ ঝুম্পা ঝুম্পা প্রাপ্তির আশাকু নেই রচিবাকু হেব আম জীবন সঙ্গীত।
2: হ্যাঁ অপা, সময় তো এইয়া হি কউচি।
0: সময় আউরি বি কোন কহিলানি জানিছ নিবেদিতা?
2: হ্যাঁ, চিঠি পড়িবাকু।
0: তেবে প্রথম চিঠি কোন কউচি শুনাও শুনাও।
2: প্রথম চিঠিটি দেইছন্তি মধুবন্ধু, টিকিনা ছবি মুনা টুনা টুকু মামিনা সুনেনা চন্দন সন্দীপ এবং রিঙ্কু, সেমানে লেখিছন্তি সমীপেশু কার্যক্রমর বীণা আপা এবং নিবেদিতা অপাঙ্কু আমর সান্ধ্যকালীন নমস্কার।
0: আমর মধ্য সান্ধ্যকালীন প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
2: পুনি লেখিছন্তি অপা, গত সপ্তাহে আমার চিঠি পড়া হবার আমি বহুত খুশি হলু, এ সপ্তাহর কার্যক্রম সবুকু মধ্য আমি মন দেই শুনিছু, সকালর গীতাঞ্জলি হেলবারিপদা পরিক্রমা চাষবাস বিজ্ঞান বার্তা যুববাণী মহিলা মহল বহুত ভাল লাগিলা। অপা আগুক আসুছি রজ, সুন্দর সুন্দর কার্যক্রম নিশ্চয় শুনাইবে, রজকু নেই পিঠাপণা কথা সজবাজ কথা বার মাসরে তের পর্ব ভিতরে এই রজ পর্বর কথা নিশ্চয় শুনাইবে অপা, রহুছু নমস্কার।
0: বহুত সুন্দর চিঠিটিয়ে দেইছেন্তি শ্রোতা বন্ধু, আপনার চিঠি রজ রজ আসিলানি মনকু উচ্চাট কলানি, লাগুছি এবেই রজটা পৌঁছি যাঁতা কি? হো ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনমানকু বহুত বহুত ধন্যবাদ, আম কেন্দ্রর প্রচারিত সবু কার্যক্রমকু ধ্যানর সহ শুনুছন্তি আউ ভালো বি লাগুছি বলি, সকালর গীতাঞ্জলি হেলবারিপদা চাষবাস বিজ্ঞান বার্তা যুববাণী পুনে মহিলা মহল কার্যক্রম মধ্যে শুনুছন্তি, বড় খুশির কথা শ্রোতা বন্ধু। আউরি মধ্যে অনেক ভালো ভালো কার্যক্রম প্রচার প্রসার করা যাউছি, সেই সবুকু মধ্যে শুনন্তু আউ সুন্দর সুন্দর।